0: how Paschim Midnapore police broke the lock to his residence and carried out search operations against his personal assistant Sumit Roy at his residence when even former Chief Minister Mamata Banerjee was present. On Sunday, we saw him appear before the CID for investigation into the alleged signature scandal. Yesterday, we saw him being grilled by the ED for over 11 hours in the alleged primary teachers recruitment scam that the Enforcement Directorate is investigating. And just a short while ago, he arrived at the CID office again for investigation, this time in the inflammatory speech that he made during the Bengal poll campaign. And a cybercrime complaint was filed against him at the Bidhannagar police station, and thereafter today the CID, after taking over the case, has summoned him where they will be interrogating him over this entire speech that he had made, apparently provoking a violence in the state of West Bengal.
1: All right, Shreshti, thanks so much for joining us with those details. Abhishek Banerjee, they're appearing for questioning by the CID. But let's get you news of the Trinamool Congress and the larger issue that the party is now facing with a rebel group there within the party. After the merger of rebel Trinamool Congress MPs with the NCPI, legal tussle now for the real Trinamool Congress tag could be the next fight for the Trinamool Congress. Now, according to sources, Lok Sabha Secretariat is processing a petition from the 20 rebel TMC MPs who are seeking that merger with the NCPI. The process is likely to be completed within the next 5 to 7 days. Sources also say the Lok Sabha Speaker Om Birla will then take a decision in the matter of the TMC rebel MPs only after hearing both sides. The Speaker's office has also emailed the core group of TMC MPs led by Mamata Banerjee. These MPs have been called for a meeting with the Lok Sabha Speaker. One of the senior most rebel MPs, Sudeep Bandopadhyay, who was considered a close aide of Mamata Banerjee's for years now, he laid out the next steps, hinting that in July they will stake claim to the party name and symbol and that the courts will settle the matter. Remember, the same thing had happened with the Shiv Sena in Maharashtra. But when it comes to the rebel MLAs, however, who are led by Ritabrata Banerjee, they have said that they have no plans to merge with any other political party.
2: जहां तक पश्चिम बंगाल का लेजिस्लेटिव पार्टी का सवाल है, ऐसा कुछ बारे में हम लोगों को पता नहीं है. हम लोग भी टीवी के जरिए देखे हैं कि 20 एमपी और एनसीपीआई में मार्च हुए हैं. ये उन लोगों का फैसला है, हम लोग के अंदर ऐसा कोई चर्चा ही हुआ नहीं है.
3: तो टीएमसी बैनर में ही आप लोग आगे बढ़ेंगे?
2: ये तो बार बार हम लोग बोल चुके हैं, 80 में से 85 लोग, ये लोग एक साथ है, एकजुट है. ये कलेक्टिव क्या करेगा, ये बार बार हम लोग इसका दौरा किया है. मैं फिर और एक बार इसका दौरा नहीं करना चाहूंगा. हमारा स्टैंड लाउड एंड क्लियर है.
4: তারপরে স্পিকারের ঘরে আলোচনা হয়েছিল, আমাদেরকে ঘর দেওয়া হবে এবং একটা ব্লক দেওয়া হবে. তার বাইরে কোনো আলোচনা কোনো পর্যায়ে কোথাও হয়নি. মন্ত্রী হওয়া, পার্টির নেতা হওয়া, এসব বিষয় নিয়ে যারা স্পেকুলেশন করছেন, আমার অনুরোধ এগুলো বন্ধ রাখুন. এসব ধরনের কোনো আলোচনা কোনো পর্যায়ে কোথাও হয়নি. আমি অস্বীকার করছি এবং এখনও বলছি যে কোনো একটি উদ্দেশ্যমূলক মহল থেকে এই কথা প্রচার করে আমাদের মধ্যে এই যে ঐক্যের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে.
5: হাম লোগ হর সময় ইয়ে কহতে হ্যাঁ যে পার্টি পলিটিক্স সে উপর লোককে লিয়ে কাম করনা হ্যাঁ ডেভেলপমেন্ট করনা হ্যাঁ ও ডেভেলপমেন্ট কা বাত কি হ্যাঁ বহুত অচ্ছি বাত হ্যাঁ আগর হাম লোগ সব মিলকে ডেভেলপমেন্ট কে সাথি রহেঙ্গে তো বঙ্গাল কে কলকাতা কে উন্নতি জরুর হোগি মেরে খেয়াল সে দেখা যায় বক্ত বোলেগা মগর হম লোক সব সাথ হ্যাঁ ডেভেলপমেন্ট কে সাথ 100%
6: হ্যাঁ 20 এমপিস কাল এনসিপিআই পার্টি
5: ও লেকে হম বাত নেই করেঙ্গে
7: অপোজিশন কা ভয়েস কো রোকনে কে লিয়ে কারতে ডরাতা হ্যায় ঘর সে মত নিকালো ঘর সে মত নিকালো ঘর সে নিকালেগা তো আন্ডা ফাকেগা আন্ডা ফেকেগা এ আন্ডা কালচার লে আয়া হ্যায় শুভেন্দু অধিকারী খুদ এ শুভেন্দু অধিকারী খুদ এ আন্ডা কালচার লে আয়া বিজেপি কা আর ইসকো ইন্ডালজার আর পুলিশ সব খাড়া হোকে দেখতে হ্যায় দেখো পুলিশ সব খাড়া হোকে কই ফেসবুক দেখতে হয় কই খাড়া হোকে ইধার কা হাত দেখে খাড়া হোকে রহতা হয় পুলিশ পে কেউ কই অ্যাকশন নেই উসকো মারো পুলিশ ভি বলতা হয় মারো পুলিশ মন্ত্রী তো শুভেন্দু অধিকারী হয় আর পার্টি কা তো চিফ